জুনা জুনা কি বল, আঁকা খোলো না প্লিজ, জুনা জুনা আঁকা খোলো না, জুনা আঁকা খোলো না।